5.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

0: শুরু করছি কথামালা জাপান থেকে। প্রিয় বন্ধু, কেমন আছেন? এই অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। আজ রয়েছে আমার জাপান জীবন, এতে শুনবেন ইয়োশিমুরা কেনের সাক্ষাৎকার। ডক্টরাল প্রোগ্রামে অধ্যয়নরত এই গবেষক বর্তমানে সাপের বিষ নিয়ে গবেষণা করছেন। তিনি জাইকার স্বেচ্ছাসেবক হিসেবে বাংলাদেশে কাজ করেছেন। প্রিয় বন্ধু, এছাড়া আপনাদের পড়ে শোনাবো কিছু চিঠি ও ফেসবুক কমেন্ট। আসর উপস্থাপনায় আমি অজন্তা গুপ্ত,
1: আর সাথে আছি আমি আহসান হাবিব।
0: প্রথমে আমার জাপান জীবন, শুনবো ইয়োশিমুরা কেনের সাক্ষাৎকার।
2: আমার জাপান জীবন অনুষ্ঠানে আজ আমাদের সাথে রয়েছেন ইয়োশিমুরা কেন। ইয়োশিমুরা কেন বর্তমানে নাগাসাকি বিশ্ববিদ্যালয়ে ডক্টরাল প্রোগ্রামে অধ্যয়নরত রয়েছেন। পাশাপাশি তিনি জাপান স্নেক রিসার্চ ইনস্টিটিউটে হ্যাপডোফিস টাইগ্রিনাস বা ইয়ামাকাগাশি সাপের বিষ নিয়ে গবেষণা করছেন। ইয়ামাকাগাশি সাপের বিষ নিয়ে বিস্তৃত গবেষণার অগ্রগতির অভাবে এই বিষের প্রতিষেধক সম্পর্কে অনেক কিছুই অজানা রয়ে গেছে। ইয়োশিমুরা সান তার গবেষণার মাধ্যমে জাপান ও বিদেশের ভুক্তভোগীদের জীবন বাঁচাতে অবদান রাখার আশায় প্রতিদিন কাজ করে চলেছেন। ইয়োশিমুরা কেন সান, এনএসকিউ ওয়ার্ল্ড জাপানের এই আলাপনে আপনাকে স্বাগত জানাই। আপনি জাইকার বিদেশি স্বেচ্ছাসেবক বা জেওসিভি হিসেবে বাংলাদেশে কাজ করেছেন, তো বাংলাদেশে আপনার কাজের অভিজ্ঞতা এবং পরিসর নিয়েই প্রথমে জানতে চাইব, কেমন কেটেছে বাংলাদেশের দিনগুলো?
3: আসসালামু আলাইকুম, আমার নাম ইয়োশিমুরা কেন, শিমুরা কেন না। আমি জাপানের নাম করা কমেডিয়ান নয়, আমি সাপ সম্পর্কে গবেষণা করি। আমি কুমিরা চাঁদপুর ইপিআই এর কাজ করেছি শিশুকে টিকা দেওয়ার জন্য, যেমন কম বাচ্চা টিকা পাইনি কিনা দূরে দূরে চেক করেছি। যদি কোনো বাচ্চা টিকা পাইনি তাহলে কেন পাইনি সেটা জিজ্ঞাসা করেছি, এবং আমি বেড়ে মানুষের সাথে দেখা করেছি। উনাদের নিজের বাড়ি ছিল না, উনাদেরকে ওয়াটার জিপসি বলা হয়, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরতে থাকত। উনাদের কাছে অনেক বাচ্চা ছিল, কিন্তু টিকা নেওয়া শিশু খুব কম ছিল। এক জায়গা থেকে অন্য জায়গা ঘুরতে থাকার জন্য ইসে হরে টিকে নিতে পায়েন না। উনারা অসুস্থ হলেও হাসপাতালে যেত না। আমি উনাদেরকে বুঝতে চাইছিলাম, তাই আমি অনেকবার তাদের কাছে গিয়েছি।
2: বুঝতে পেরেছি, আপনি বাংলাদেশে অত্যন্ত পরিচিত জাপানি কমেডিয়ান কাইসা চরিত্রের অভিনেতা শিমুরা কেন নন, আপনি হচ্ছেন ইয়োশিমুরা কেন। তো ইয়োশিমুরা কেন সান, সাপের সাথে আপনার কাজের সম্পর্কে সূত্রপাত কিভাবে হয়েছিল একটু বলবেন।
3: সেটি বলছি, আমি জানতে পারলাম বেদেরা সাপ ধরার কাজ করেন, এবং তাদের মধ্যে অনেক মানুষই সাপের খামার খেত, খেউ খেউ মারাও যেত। উনারা খুব বিষাক্ত কোবরা খাড়ি হাতে ধরেছে। বাংলাদেশের মানুষও যখন সাপ কামড়াও খেত হাসপাতালে যেত না, বেদে উনাদের কাছে যেত। বেদেদের মাঝে ওজা বলে চিকিৎসা করার মানুষই ছিল, উনারাও বুঝে হাসপাতাল।

0: আরে যাওয়া 12, কিন্তু হসপিটালও ছিল না, কিছু খোরারও ছিল না।
1: আচ্ছা, বুঝতে পেরেছি। আপনি এভাবেই সাপের কামড় নিয়ে আগ্রহী হয়ে ওঠেন, তো বাংলাদেশি সাপের কামড়ের ফলে সৃষ্ট ক্ষতি সম্পর্কে আপনার জানার অভিজ্ঞতা, আপনার চিন্তা ভাবনা এবং একই বিষয়ে ক্যারিয়ার গঠনের পথে এগিয়ে যাওয়া, তো এই বিষয়গুলো আপনার জীবনে কিভাবে প্রভাব ফেলেছিল?
0: আমি মনে করেছি এটা শুধু সাপ বা সাপের বিষের সমস্যা না, এটা ফ্যাব্রিক হেলথের সমস্যা, এবং এই নিয়ে আমি কাজ করতে শুরু করি।
1: আচ্ছা, তো বাংলাদেশ থেকে জাপানে ফিরে আসার পর ইয়োশিমুরা ক্যানসান, সাপের বিষ নিয়ে গবেষণা করার জন্য আপনি কি ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন?
0: আমি প্রথমে নাগাসাকি বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউট অব ট্রপিক্যাল মেডিসিন ফ্যাব্রিক হেলথ নিয়ে পড়াশোনা করে 2020 মাস্টার ডিগ্রি পেয়েছি। তারপরে আমি শুধু ফ্যাব্রিক হেলথ না, সাপ, সাপের বিষ এবং সাপের খামার নিয়ে গবেষণা করার জন্য গুম্মা জাপান স্নেক ইনস্টিটিউটে কাজ শুরু করেছি। এই সময়ে আমিও সাপের খামাও খেয়েছি, তখন অ্যান্টিভেনম দিয়ে চিকিৎসা পেয়েছি, কিন্তু অনেকদিন হাসপাতালে থাকতে হয়েছিল, খুব খুব ব্যথা ছিল। সাপ খামার পাওয়ার মানুষের কষ্ট আমি বুঝি, আরো গবেষণা করতে চাই মন করে 2024 সালে আমি নাগাসাকি বিশ্ববিদ্যালয় পিএইচডি কোর্সে ভর্তি হয়েছি, এবং বাংলাদেশেও থাকা রাবদোফিস বা ইয়ামাকাগাশি নামের সাপের বিষের উপাদান নিয়ে গবেষণা করতেছি, এবং অ্যান্টিভেনম তৈরি করতে চাই। স্নেক বাইট অন্য রোগের মতো বেশি গুরুত্ব পায় না, কিন্তু এটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের নেগলেক্টেড ট্রপিক্যাল ডিজিজ এর একটা, যা খুব গুরুত্বপূর্ণ এবং কাজ করা দরকার। তাই অন্য গুরুত্বপূর্ণ রোগের মতো এটার উপর কাজ করা দরকার।
1: বুঝতে পেরেছি। তো বর্তমানে সাপের বিষ নিয়ে আপনার গবেষণা এবং এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির কার্যক্রমের পেছনে আপনার ব্যক্তিগত কি চিন্তাভাবনা এবং অনুভূতি কাজ করছে একটু বলবেন?
0: মানুষের সাপকে দেখুরে ভয় লাগে, আমিও সাপ পছন্দ করি না, কিন্তু সাপ আমাদের ইকোসিস্টেমের একটা গুরুত্বপূর্ণ অংশ, আমাদের একসাথে থাকতে হবে, এবং এই বিষ থেকে যেমন ব্লাড প্রেশার কন্ট্রোল করার ওষুধ বা রক্ত জমার চিকিৎসা হতে পারে, মানে গুরুত্বপূর্ণ হতে পারে। সাপ না কামড়াই তার জন্য কি করব? প্রথমে অবশ্যই সাপ বেকুরে কাছে যাবেন না, হাত দিবেন না, যে জায়গায় সাপ থাকতে পারে সেখানে সান্দাল না পরে জুতো পরবেন, শর্ট প্যান্টস না পরে লং প্যান্টস পরবেন। ঘুমোনার সময়ে ও সাপে খামর খেতে পারেন, মানে ওই সময়ে মশারি ব্যবহার করুরে বার, এটা মসকিত না, সাপও দেখতে বাধা দেই। যদি খামর খান তাহলে অবশ্যই হসপিটালে যাবেন তাড়াতাড়ি, গাড়ি না থাকলেও মোটর সাইকেল বা অন্য কোনো জেনে যাবেন। যদি সম্ভব হয় সাপের ছবি তুলে রাখবেন, কোন সাপটা খামার দিয়েছে সেটা জেনা খুব গুরুত্বপূর্ণ। খবরা খামর এবং বাইপার খামর এক হয় না, এটা অন্য রোগের মতোই আলাদা।
1: বুঝতে পেরেছি। ইয়োশিমুরা ক্যানসান, আপনি অত্যন্ত চমৎকারভাবে বললেন সাপের বিভিন্ন বিষয় নিয়ে। সব শেষে আপনার কাছে জানতে চাইবো, বাংলাদেশে আপনার যারা প্রিয়জনরা রয়েছেন তাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ করলে আপনি কি

0: বলবেন?
1: আমি ছাদপুরে 2 বছর, সাভারে 8 মাস থাকেছি। ছাদপুরে আমি বন্ধু বান্ধবীর সাথে ফুটবল খেলেছি, লুঙ্গি ডান্স করেছি এবং ইলিশ মাছ অনেকবার খেয়েছি। এখনো ইলিশ মাছের চেয়ে মজার মাছটা আমি জানি না, হাতে দিয়ে খেতে আরো বেশি মজা লাগতো। সাবার ISCIB স্টাফের জন্য আমার মাস্টার গবেষণা খুব ভালো হয়েছিল। আমি বলি যে আমার হানিমুনে বাংলাদেশ ফিরে আসব, কিন্তু এখনো কোনো প্ল্যান নেই। ইনশাল্লাহ আবার সবার সাথে দেখতে হবার জন্য আমি অনেক অপেক্ষা করছি।
0: ইয়োশিমুরা কেনসান, আপনার যে স্বপ্ন যে আপনি দেখছেন সেই স্বপ্ন সত্যি হোক সেই প্রত্যাশা করি। আর এতক্ষণ আপনার সাথে কথা বলে বেশ ভালো লাগলো। পেশাগত জীবনে আপনার আগামী দিনগুলোতে আপনার জন্য আরও সাফল্য কামনা করছি। আর এনএইচকে ওয়ার্ল্ড জাপান বাংলা সার্ভিসে আমাদের সাথে কথা বলার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
1: আপনাকেও ধন্যবাদ।

0: প্রিয় বন্ধু, আমার জাপান জীবনে এতক্ষণ আপনারা শুনছিলেন ইয়োশিমুরা কেনের সাক্ষাৎকার। খুব ভালো লাগলো ইয়োশিমুরা কেনের কথাগুলো শুনতে। সাপ কামড়ালে কি করতে হবে তা তিনি খুব গুছিয়ে বললেন, তাই না আহসান ভাই?
1: একদম ঠিক বলেছেন দিদি,
0: নিজেও সাপের কামড় খেয়েছেন।
1: এটা আমাকে বেশ অবাক করেছে।
0: সত্যি খুবই আন্তরিক একজন গবেষক, আর খুব মজা লাগছিল শুনতে যে ইলিশ মাছের বিরাট ভক্ত উনি। যাই হোক বন্ধুরা, জানাবেন এই সাক্ষাৎকার আপনাদের কেমন লাগলো। এবারে কিছু চিঠি ও ফেসবুক কমেন্ট পড়ে শোনাবো। হাতে আছে চৌঠা জানুয়ারির আসর নিয়ে মতামত। এটি ছিল 2026 সালের প্রথম রবিবাসরীয় আসর এবং এটি সাজানো হয়েছিল আমাদের বাংলা সার্ভিসের সদস্যদের নববর্ষের শুভেচ্ছা বার্তা দিয়ে। কণ্ঠ ও বক্তব্যের বৈচিত্র্যে রঙিন হয়ে উঠেছিল আসরটি, যা উপভোগ করার কথা ফেসবুকে জানিয়েছেন বিহারের দীপক কুমার দাস। মুনির আহমদ লিখেছেন, বাংলা বিভাগের সকলের শুভেচ্ছা বার্তা দিয়ে সাজানো বছরের প্রথম কথামালা অনুষ্ঠানটি খুব ভালো লেগেছে। একই কথার প্রতিধ্বনি করেছেন পূর্ব বর্ধমানের হাটশিমলা সমুদ্রগড়ের প্রদীপ বসাক। আর শঙ্কর হালদার লিখেছেন, সকলের আন্তরিক শুভেচ্ছা বার্তাগুলো আমার হৃদয় ছুঁয়ে গেল, ধন্যবাদ।
1: শুভেচ্ছা বার্তার আন্তরিকতায় মন ছুঁয়ে যাওয়ার কথা জানিয়েছেন আকবর হায়দার কিরণও। হ্যাঁ বন্ধু, ঠিকই বলেছেন, দর্শক শ্রোতাদের সাথে টেলিফোনে কথোপকথনে তাদের সাথে আমাদের নৈকট্য বৃদ্ধি পায়। আমাদের তরফ থেকে সময় সুযোগ মতো এই যোগাযোগ করাও হয়। যেমন ধরুন, বাংলা বিভাগের 65তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা দুজন পুরনো বন্ধুর সাথে কথা বলেছিলাম, সেই সাক্ষাৎকার আপনি শুনেছেন আশা করি।
0: চৌঠা জানুয়ারির আসর ভালো লাগার কথা জানিয়েছেন বীরভূমের নলহাটি পাইকপাড়ার শীষ মোহাম্মদ শিশানো। বন্ধু আরও লিখেছেন, আমি রেডিও ভালোবাসি, অবসর গ্রহণের পর রেডিও নিয়েই আমার সময় কাটে। আপনারা আমার শব্দের দুনিয়ার বন্ধু, আপনাদের ভালোবাসা জানাই।
1: বাহ, খুব সুন্দর তো কথাগুলো,
0: ভারী সুন্দর কথা।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বন্ধু আরও লিখেছেন যে কয়েকটি বেতার কেন্দ্রে তার লেখা চিঠি সেরা চিঠি হিসেবে পুরস্কৃত হয়েছে।
0: এটা কিন্তু খুবই আনন্দের খবর, বন্ধুকে অভিনন্দন জানাচ্ছি। আচ্ছা, তার চিঠিতে আরেকটি খবরও বেশ দৃষ্টি কাড়ল, যেখানে তিনি লিখেছেন, ব্যস্ততার দরুন কয়েক বছর আমাদের সাথে যোগাযোগ রাখতে পারেননি এবং একসময় আমাদের আর খুঁজেও পাচ্ছিলেন না। অবশেষে 2024 সালে বহরমপুর বইমেলায় তার এক বন্ধু তাকে আমাদের পাঠানো জাপানি ভাষা শেখার একটি বই দেন এবং সেই বইটি পেয়ে তিনি আবার নতুন করে আমাদের সাথে যোগাযোগ করেন।
1: দিদি দেখুন, জাপানি ভাষার পাঠ্য বইটি কেমন করে সেতু বন্ধন হিসেবে কাজ করেছে।
0: একদম ঠিক বলেছেন,
1: বইটি আমাদের হারিয়ে যাওয়া বন্ধুকে আবার ফিরিয়ে এনেছে আমাদের কাছে, তাই না?
0: ঠিক বলেছেন আহসান ভাই। যাই হোক, ওদিকে চৌঠা জানুয়ারির এই আসর প্রসঙ্গে পূর্ব বর্ধমানের হটুদেওয়ান থেকে অজয় কুমার সরকার চিঠিতে লিখেছেন যে বাংলা বিভাগের সদস্যদের শুভেচ্ছা বার্তার এই অনুষ্ঠানটি তিনিও খুব উপভোগ করেছেন। মতামতের জন্য সবাইকে অশেষ ধন্যবাদ, আশা করি আজকের আসর নিয়েও লিখবেন। এবারে অন্য একটি প্রসঙ্গ, আমাদের ওয়েবসাইটে আছে শান্তির দীপশিখা হাতে তুলে দেওয়া, এই শিরোনামের একটি ভিওডি বা ভিডিও অন ডিম্যান্ডের সিরিজ। এগুলোর মধ্যে একটি ভিওডির শিরোনাম অঙ্কুরিত আশা। এতে হিরোশিমায় পারমাণবিক হামলা থেকে বেঁচে যাওয়া একটি চেরি গাছের কথা বলা হয়েছে। একটি স্কুলের প্রাঙ্গণে লাগানো এই চেরি গাছের সাথে বন্ধন গড়ে ওঠে এক প্রাক্তন ছাত্রীর, যা বোমা হামলার পর তার মনে আবার ফিরিয়ে এনেছিল আশা এবং স্থায়ী আনন্দের সঞ্চার করেছিল। অসম্ভব মর্মস্পর্শী এই ভিওডি, দেখার পর আবেগে চোখে জল আসে।
1: ঠিক বলেছেন অজন্তা দি, ভিডিওটি খুব ভালো লাগার কথা ফেসবুকে জানিয়েছেন সাইফুল ইসলাম থান্দার। আশা ও আনন্দের প্রতীক মন্তব্য মোহাম্মদ আবদুল্লাহর, আশা পূরণ হোক মন্তব্য দেবাশিস গোপের। পূর্ব বর্ধমানের প্রদীপ বসাক চিঠিতে লিখেছেন, পারমাণবিক হামলার ধ্বংসস্তূপের মধ্যেও যে চেরি গাছে কুড়ি ধরেছিল সেটি শুধু প্রকৃতির শক্তিই নয়, মানুষের ভালোবাসা ও আশার ধারাবাহিকতাকেও প্রকাশ করে। এটি শুধু একটি গাছ নয়, এটি ভরসা, স্মৃতি ও পুনর্জন্মের প্রতীকও। এইভাবেই চেরি গাছ মানুষের মনে স্থায়ী আনন্দের উৎস হয়ে থাকে।
0: বাহ, খুব সুন্দর কথা লিখেছেন বন্ধু। এই ভিওডি সিরিজটি এখনও আছে আমাদের ওয়েবসাইটে, যাদের দেখা বাকি অবশ্যই দেখে নিন তাড়াতাড়ি। এবারে দুটো ভিডিও ক্লিপের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি এবং অনুরোধ করছি আমাদের ওয়েবসাইটে গিয়ে অবশ্যই দেখুন ক্লিপ দুটো। 22শে মে পোস্ট করা একটি ক্লিপের শিরোনাম, জাপানি পরিচালকের সৃজনশীল চলচ্চিত্র রোহিঙ্গাদের কণ্ঠস্বর তুলে ধরেছে। ফুজিমোতো আকিওর অসাধারণ চলচ্চিত্র লস্ট ল্যান্ড দুটি রোহিঙ্গা শিশুর গল্প তুলে ধরেছে।
1: এই শিশুরা বাংলাদেশের একটি শরণার্থী শিবির ছেড়ে পরিবারের সঙ্গে পুনর্মিলনের জন্য মালয়েশিয়ার উদ্দেশ্যে এক ভয়াবহ সমুদ্রযাত্রা শুরু করে।
0: এরপর 28শে মে আরেকটি ক্লিপ পোস্ট করা হয় যার শিরোনাম বিদেশি শিক্ষার্থী বৃদ্ধি ভাষা শিক্ষার চাহিদা বাড়িয়েছে। জাপানে বিদেশি বসবাসকারীর সংখ্যা বৃদ্ধির সাথে সাথে শিশুদের নতুন দেশের ভাষা শেখায় সহায়তার প্রয়োজনীয়তাও বৃদ্ধি পেয়েছে। গত বছর 84,000-এরও বেশি শিশুর ভাষা সংক্রান্ত সহায়তার প্রয়োজন হয়েছিল, যা গত এক দশকে প্রায় দ্বিগুণ হয়েছে। যেসব শিক্ষার্থীর সাহায্যের প্রয়োজন তারা চীন, মঙ্গোলিয়া এবং ফিলিপাইন সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে এসেছে। আমাদের ওয়েবসাইটে Q&A বা প্রশ্নোত্তরের পাতায় বন্ধুদের কেউ কেউ হয়তো চোখ বোলান মাঝে মাঝে। এই প্রশ্নোত্তরের পাতায় প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানলে মানুষের জীবন বাঁচানোর জন্য কি করা উচিত তা নিয়ে প্রায়ই নানান তথ্য প্রকাশ করা হয়। বড় ভূমিকম্প আঘাত হানলে কি করা উচিত তা নিয়ে নানান আঙ্গিকে আলোকপাত করে কয়েকটি লেখা জানুয়ারি মাসে পোস্ট করা হয়েছিল। এই তথ্যগুলোর জন্য ধন্যবাদ জানিয়েছেন মোহাম্মদ আবদুল্লাহ। বিহারের দীপক কুমার দাস এই তথ্যগুলোকে খুব গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেছেন।
1: এই প্রশ্নোত্তরের পাতা থেকে জাপানের প্রাথমিক বিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠান সম্পর্কে জেনেছিলেন নদিয়ার সুভাষ চক্রবর্তী। খুব ভালো লাগার কথা জানিয়েছেন তিনি। সিরাজুল ইসলাম লিখেছেন, জাপানে শিক্ষা বছরের শুরুতে প্রাথমিক বিদ্যালয়ে নবীন বরণের আনুষ্ঠানিকতা সম্পর্কে জেনে মুগ্ধ হয়েছি।
0: ভালো লাগার কথা জানিয়েছেন নওগাঁর আলী আহমেদ আরিফ। শঙ্কর হালদার লিখেছেন, জেনে আনন্দ পেলাম, মনে হচ্ছে 63 বছর বয়সে আবার নতুন করে স্কুলে ভর্তি হয়ে যাই,
1: তাই নাকি?
0: বন্ধু লিখেছেন, আমি মনে করি ছাত্র জীবন হচ্ছে সবচেয়ে সুখের জীবন।
1: একদম
0: ঠিক কথা লিখেছেন। যাই হোক বন্ধু, আরো লিখেছেন, আমি সব জাপানি ছাত্রছাত্রীকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং তাদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি।
1: খুবই সুন্দর কমেন্ট, তাই না দিদি?
0: খুব সুন্দর চিঠি ও ফেসবুক কমেন্টের জন্য বন্ধুদের ধন্যবাদ জানাচ্ছি। তো দেখতে দেখতে আসর থেকে বিদায় নেওয়ার সময় হলো। আজকের এই অনুষ্ঠান আপনাদের কেমন লেগেছে বন্ধুরা তা জানার অপেক্ষায় রইলাম। আশা করছি আগামী সপ্তাহেও আপনারা আমাদের অনুষ্ঠান শুনবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
1: সায়োনারা।

শুনছেন এনএচকে ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএসকি ওয়াল জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 16 জুন মঙ্গলবার জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় সোমবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় শ্রাবণী মুখার্জি এবং আমি শিপন দাস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সঙ্গে একটি চুক্তি এখন সম্পন্ন হয়েছে। ট্রাম্প রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি পোস্টে এই ঘোষণা দেন। তিনি বলেন, আমি এর মাধ্যমে হরমুজ প্রণালী টোল মুক্তভাবে খুলে দেওয়ার পূর্ণ অনুমোদন দিচ্ছি এবং একই সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর অবরোধ অবিলম্বে তুলে নেওয়ার নির্দেশ দিচ্ছি। বিশ্বের সব জাহাজ, তোমাদের ইঞ্জিন চালু করো, তেলের প্রবাহ শুরু হোক। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন যুক্তরাষ্ট্র ও ইরান একটি শান্তি চুক্তিতে পৌঁছেছে। সোমবার ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে শরিফ বলেন, আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তিনি আরও বলেন, উভয় পক্ষ লেবানন সহ সকল রণাঙ্গনে সামরিক অভিযানের অবিলম্বে ও স্থায়ী সমাপ্তি ঘোষণা করেছে। 19 জুন শুক্রবার সুইজারল্যান্ডে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর হবে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী বলেছেন সমঝোতা স্মারকের খসড়া চূড়ান্ত করা হয়েছে এবং শুক্রবার সুইজারল্যান্ডে এটি স্বাক্ষরিত হবে। কাজেম গারিবাবাদি সোমবার রাষ্ট্রীয় গণমাধ্যমে একটি বিবৃতি জারি করেছেন, যেখানে তিনি দাবি করেছেন যে ইরান এই যুদ্ধে বড় ধরনের বিজয় অর্জন করেছে। গারিবাবাদি জানিয়েছেন যে লেবানন সহ সব রণাঙ্গনে অবিলম্বে এবং স্থায়ীভাবে যুদ্ধাবসান, সেই সাথে ইরানের বিরুদ্ধে মার্কিন নৌবাহিনীর অবরোধ প্রত্যাহার অবিলম্বে কার্যকর হবে। তিনি আরও বলেন, সমঝোতা স্মারকের অবশিষ্ট বিধানগুলো আগামী শুক্রবার এটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরের পর কার্যকর হবে। তিনি আরও বলেন যে দ্বিতীয় পর্যায়ের 60 দিনব্যাপী আলোচনা পর্বে ইরানের পারমাণবিক উন্নয়ন এবং ইরানের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে আলোচনা করা হবে। ওই কর্মকর্তা সতর্ক করে বলেছেন যে ইরানের সশস্ত্র বাহিনী সর্বদা টিগারে আঙুল প্রস্তুত রাখবে। জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি সানায়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। সোমবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে করা এক পোস্টে তাকাইচি বলেছেন, সংশ্লিষ্ট দেশগুলোর কূটনৈতিক সমাধান খোঁজা এবং ক্রমাগত আলোচনা চালিয়ে যাওয়ার ফলেই এই ঘোষণাটি এসেছে। তিনি মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে আসা দেশগুলোর প্রচেষ্টার প্রশংসা করেছেন। তাকাইচি বলেন, সমঝোতা স্মারকটি নিয়মিত ও ধীরভাবে বাস্তবায়িত হবে এবং হরমুজ প্রণালীতে অবাধ ও নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করা হবে বলে তার আশা। তিনি ইরানের পারমাণবিক কর্মসূচি ও অন্যান্য বিষয়ে যত দ্রুত সম্ভব একটি চূড়ান্ত চুক্তির ব্যাপারেও দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন।

0: খবর প্রচারিত হচ্ছে এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে। জাপান ও ব্রিটেনের নেতারা অর্থনৈতিক নিরাপত্তা সহযোগিতা বিষয়ে একটি যৌথ ঘোষণা প্রকাশ করেছেন। গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের বিষয়টি যার মধ্যে অন্তর্ভুক্ত। জাপানের প্রধানমন্ত্রী তাকায়েচি সানায়ে রবিবার লন্ডনে তার ব্রিটিশ প্রতিপক্ষ কিয়া স্টার্মারের সঙ্গে সাক্ষাৎ করেন। স্টার্মারের সঙ্গে বৈঠকের শুরুতে তাকায়েচি বলেন, জাপান ও ব্রিটেন নিরাপত্তাসহ বহু ক্ষেত্রে সহযোগিতা গভীরতর করছে এবং এমন এক পর্যায়ে পৌঁছেছে যাকে এমনকি আধা মিত্র হিসেবেও বর্ণনা করা যেতে পারে। দুই দেশের প্রধানমন্ত্রীরা পরে অর্থনৈতিক নিরাপত্তা সহযোগিতা বিষয়ে এক যৌথ ঘোষণা জারি করেন। সেই ঘোষণায় নেতারা অর্থনৈতিক জবরদস্তি এবং গুরুত্বপূর্ণ খনিজসহ স্বেচ্ছাচারী রপ্তানি নিষেধাজ্ঞার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। বিবৃতিতে বলা হয়েছে, নেতারা গুরুত্বপূর্ণ খনিজ পদার্থের উত্তোলন, পরিশোধন, প্রক্রিয়াজাতকরণ, পুনর্ব্যবহার এবং মজুতকরণের মতো ক্ষেত্রগুলিতে G7 সদস্য এবং সমমনা দেশগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধি করবেন। ঘোষণাপত্রে বলা হয়েছে যে নেতারা মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে বিশ্ব অর্থনীতির জন্য বর্ধিত ঝুঁকি, বিশেষ করে জ্বালানি সরবরাহ শৃঙ্খলের উপর চাপের বিষয়টি স্বীকার করেন। এই বিষয়ে উৎপাদক ও ভোক্তা দেশগুলোর মধ্যে সমন্বয় নিশ্চিত করার গুরুত্ব বিবৃতিতে পুনর্ব্যক্ত করা হয়। ঘোষণাপত্রে অফশোর বায়ু বিদ্যুৎ উৎপাদনে সহযোগিতা বৃদ্ধির পরিকল্পনার কথাও উল্লেখ করা হয়েছে। আলোচনায় তাকায়েচি ও স্টার্মার পরবর্তী প্রজন্মের যুদ্ধবিমান তৈরির লক্ষ্যে জাপান, ব্রিটেন ও ইতালির মধ্যে একটি যৌথ কর্মসূচি ত্বরান্বিত করতে সম্মত হয়েছেন। সোমবার পূর্ব ফ্রান্সের এভিয়ানে 7টি শিল্পোন্নত দেশের জোট G7 এর শীর্ষ সম্মেলন শুরু হতে যাচ্ছে। এর আলোচ্যসূচিতে ইরান ও ইউক্রেন পরিস্থিতি অন্তর্ভুক্ত থাকবে বলে আশা করা হচ্ছে। ইরান পরিস্থিতি সংক্রান্ত আলোচনায় G7-ভুক্ত দেশগুলোর সাথে কাতার এবং সংযুক্ত আরব আমিরাত সহ অন্যান্য দেশের নেতারাও অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার দেশে রাশিয়ার আগ্রাসন নিয়ে G7-ভুক্ত দেশগুলোর নেতাদের সাথে আলোচনায় যোগ দিতে পারেন। ইউক্রেন সম্পর্কিত আলোচনার বিষয়গুলোর মধ্যে শান্তি আলোচনাকে কিভাবে সমর্থন করা যায় তা অন্তর্ভুক্ত থাকবে বলে আশা করা হচ্ছে। ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রন চান যে এই শীর্ষ সম্মেলনে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং বৈষম্য দূরীকরণকে যেন সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়। তিনি অর্থনৈতিক নিরাপত্তার মতো বিষয়গুলোর ওপরও আলোকপাত করতে আশাবাদী, যার মধ্যে গুরুত্বপূর্ণ খনিজ পদার্থের সরবরাহ শৃঙ্খলে বৈচিত্র্য আনার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। গত বছরের মতো এবারও নেতারা একটি বিস্তারিত যৌথ বিবৃতি প্রকাশ করা থেকে বিরত থাকবেন বলে আশা করা হচ্ছে। এর পরিবর্তে প্রতিটি সুনির্দিষ্ট বিষয়ের ওপর ফলাফল সংক্রান্ত নথি প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলোর মধ্যকার সম্পর্ক কিছুটা তিক্ত রয়ে গেছে। হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠানোর ক্ষেত্রে ইউরোপীয় দেশগুলোর সতর্ক অবস্থান গ্রহণ করা হলো যার আংশিক কারণ। উদীয়মান অর্থনীতির দেশগুলোর উত্থানের মধ্যে G7 এর গুরুত্ব যখন হ্রাস পাচ্ছে, ঠিক তখনই যুক্তরাষ্ট্র বহুপাক্ষিক সহযোগিতার চেয়ে তাদের আমেরিকা ফার্স্ট নীতিকে বেশি গুরুত্ব দিচ্ছে।
1: এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হল। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।
2: আপনারা টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপান বাংলা সার্ভিসের খবর ও অনুষ্ঠান শুনছেন শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11655 কিলোহার্টজে। এছাড়া এই খবর ও অনুষ্ঠান FM তরঙ্গে ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। ইন্টারনেটে আমাদের খবর ও অনুষ্ঠান শুনতে পাচ্ছেন nhk.jp/bengali এই ঠিকানায়। শুনছেন স্যাটেলাইটেও।

0: কন্নিচুয়া শ্রোতা বন্ধু, এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে প্রচারিত সহজে জাপানি ভাষা অনুষ্ঠানের আরেকটি আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তনুশ্রী বিশ্বাস
1: আর আমি হিরক খান। জাপানি শেখার এই আনন্দময় ভ্রমণে আপনাদের সঙ্গী আমরা দুজন।
0: আজ এ আসরের ১৬তম পাঠে আবারও কথা হবে অনুভূতি প্রকাশ এবং বুঝিয়ে বলার সক্ষমতা নিয়ে।
1: চীনা ফটোগ্রাফার মিয়া নাগানো জেলায় এসেছে ছবি তোলার জন্য। এখানে সে এসেছে বিখ্যাত একটি উষ্ণ প্রস্রবণে, যেখানে বন্য বানরেরা স্নান করতে নামে। মিয়াকে ছবি তুলতে দেখে এক জাপানি দম্পতি তার সঙ্গে আলাপ করতে শুরু করলেন।
0: শ্রোতা বন্ধু, আজ আসরের ১৬তম পাঠে আসুন শুনি তাদের মধ্যে কি কথা হল। এবার সংলাপের প্রতিটি কথা একে একে বোঝার চেষ্টা করা যাক।
1: মিয়া অবাক বিস্ময়ে বলে ওঠে,
0: বাহ, এতগুলো বানর!
1: তাকে ছবি তুলতে দেখে পর্যটক জাপানি দম্পতির মধ্য থেকে স্ত্রী তাকে বললেন,
0: আপনি তো দেখছি প্রচুর ছবি তুলে চলেছেন।
1: জবাবে মিয়া বলল,
2: হ্যাঁ,
0: এটা যে সারা বিশ্বে সুপরিচিত এক উষ্ণ প্রস্রবণ।
1: তখন স্বামী বললেন,
0: তাই নাকি, বানরদের এরকম উষ্ণ প্রস্রবণে নেমে স্নান করার ঘটনা বিরল।
1: এবার মিয়া কিছু একটা দেখতে পেয়ে বলে ওঠে,
0: আরে ওই যে একটা বানরের ছানা, কি সুন্দর দেখতে!
1: উষ্ণ প্রস্রবণের বানরদের স্নান করতে নামার দৃশ্য না জানি কত সুন্দর।
0: সত্যি তাই। আজকের পাঠের মূল বাক্য হচ্ছে এটি একটি বিখ্যাত উষ্ণ প্রস্রবণ। এর গঠনশৈলী মনে রাখলে আপনি কোনো কিছু বর্ণনা করতে এবং সেটি সম্পর্কে নিজের অনুভূতি প্রকাশ করতে পারবেন সহজেই। এবার মূল বাক্যটি বিশ্লেষণ করা যাক। কথাটি একটি বিশেষণ যার অর্থ বিখ্যাত, আর আমরা তো এরই মধ্যে জেনে গেছি
3: অনসেং
0: মানে হল উষ্ণ প্রস্রবণ বা হট স্প্রিং। জাপানি ব্যাকরণের যে পয়েন্ট নিয়ে আমরা এবার আলোচনা করব তা হচ্ছে বিশেষণের ব্যবহার। এর আগে ১২তম পাঠে আমরা শিখেছিলাম কিউট বা দেখতে সুন্দর অর্থে জাপানি বিশেষণ
3: কাওয়াই,
0: এবং এরকম আরও অনেক বিশেষণের শেষে ই উচ্চারণ থাকে, তাই এগুলোকে বলা হয় ই বিশেষণ। তবে আর এক ধরনের বিশেষণও আছে, যেমন আজ আমরা শুনেছি বিখ্যাত মানে
3: ইউমেনা।
0: এক্ষেত্রে কিন্তু বিশেষণটির শেষে ই নেই, বরং এর সঙ্গে না অনুসর্গ যুক্ত রয়েছে। এ টাইপের বিশেষণকে বলা হয় না বিশেষণ।
1: আচ্ছা দিদি, ই বিশেষণ দিয়ে যে বিশেষ্য পদকে গুণান্বিত করা হয় সেটি আমরা ঠিক সঙ্গেই জুড়ে দিই, এভাবে না বিশেষণের পরেও কি বিশেষ্য পদ জুড়ে দেয়া যায়?
0: হ্যাঁ যায়, তবে খেয়াল রাখতে হবে যেন বিশেষণের সঙ্গে অবশ্যই না অনুসর্গ যোগ করে তারপর বিশেষ্য যুক্ত করা হয়। যেমন ধরুন আজ আমরা শুনেছি
3: ইউমেনা ওনসেং,
0: বিখ্যাত উষ্ণ প্রস্রবণ। আবার না বিশেষণকে বিধেয় হিসেবে বাক্যের শেষ ভাগে ব্যবহার করা যায়, সেক্ষেত্রে না অনুসর্গ বাদ দিয়ে স্বাভাবিক নিয়মে দেশ ব্যবহার করা হয়। কাজেই বিশেষ্য পদের সঙ্গে যুক্ত আকারে যেটি ছিল
3: ইউমেনা
0: অর্থাৎ বিখ্যাত অমুক জিনিস, সেটি বাক্যের শেষে বিযুক্ত আকারে হয়ে যায়
3: ইউমেদেস,
0: মানে এটা বিখ্যাত।
1: বুঝলেন তো বন্ধুরা? এবার শুনে শুনে বলুন। ঠিক মতোই বলতে পেরেছেন আশা করি।
0: এবারে শুনি একটি নমুনা সংলাপ যেখানে অনুভূতি প্রকাশ করা হচ্ছে।
2: গেনকি নাসারু দেসু নে।
4: হন্তো গেনকি দেসু নে।
0: কি বলা হলো তা একটু গভীরভাবে লক্ষ্য করা যাক।
2: গেনকি নাসারু দেসু নে।
1: কি প্রাণবন্ত বানর, তাই না?
0: লক্ষ্য করুন,
3: গেনকি না
0: কথাটি একটি না বিশেষণ, যার অর্থ প্রাণবন্ত, চঞ্চল ইত্যাদি, আর
3: সারু
0: মানে হলো বানর। এই বাক্যটির শেষে আছে পার্টিকেল নে, মানে হলো তাই না। আসলে এই পার্টিকেল নে ব্যবহারের মাধ্যমে বক্তা ধরে নেন যে শ্রোতাও তার সঙ্গে একমত হবেন।
1: সত্যি তাই, বানরগুলো বেশ প্রাণবন্ত।
0: এখানে
3: হন্তো
0: কথাটির অর্থ নিশ্চয়ই বা সত্যি, এবং এটি দিয়ে ঐকমত্য প্রকাশ করা হচ্ছে। লক্ষ্য করুন,
3: গেনকি না
0: বিশেষণটি এবার বাক্যের শেষে এসেছে বলে না অনুসর্গ বাদ দিয়ে বলা হয়েছে
3: গেনকি দেস।
1: শ্রোতা বন্ধু, শুনে শুনে শব্দ করে বলুন,
3: গেনকি না সারু, গেনকি না সারু দেসু নে, গেনকি দেসু নে।
0: অনুভূতি প্রকাশের আরও কিছু নমুনা অনুশীলন করা যাক। এটা কোলাহলমুক্ত স্থান, তাই না? শান্ত, নীরব বা কোলাহলমুক্ত কথাটির জাপানি হল
3: শিজুকানা, শিজুকানা,
0: এবং জায়গা বা স্থান মানে হল
3: বাসো, বাসো।
0: তাহলে এবার চেষ্টা করুন।
5: শিজুকানা বাসো দেসু নে।
0: এবারে আজকের বোনাস বাক্য। এই অংশে এবার বেছে নেওয়া হয়েছে আজকের পাঠে জাপানি পর্যটকের ব্যবহৃত একটি শব্দ, এটি মনে রাখুন। কারো কাছ থেকে কোনো অবাক করা তথ্য পেলে জাপানিরা মুগ্ধ বা বিস্মিত হয়ে বলেন
3: হে।
0: এই শব্দটি যথাযথভাবে ব্যবহারের মাধ্যমে আপনি বক্তার কথার বিষয়ে আগ্রহ দেখাতে পারেন, ফলে উভয়ের কথাবার্তা নির্বিঘ্নে এগিয়ে চলবে।
1: বন্ধুরা, এবারে আপনাদের পালা, শুনে শুনে বলুন।
6: হে,
7: হে, হে।
1: অতএব বন্ধুরা, কারো কথা শুনে যদি কৌতূহল প্রকাশ করতে চান, তাহলে অবশ্যই এই অভিব্যক্তির মাধ্যমে তা প্রকাশের চেষ্টা করুন।
0: এ পর্যায়ে আমরা আরও একবার শুনব আজকের পাঠের কথোপকথন।
8: へえ、そうなんだ。猿が温泉に入るのは珍しいからね。
9: 猿の赤ちゃん、かわいい。
3: ミーヤーのトラベルガイド。
1: エバレ、ミーヤー、トラベルガイド。আজ কথা হবে জাপানের অনসেন অর্থাৎ উষ্ণ প্রস্রবণ বা হট স্প্রিং সম্পর্কে। শুনেছি জাপানে বহু সংখ্যক অনসেন রয়েছে, আর এগুলো সম্পর্কে অনেক চমকপ্রদ কথাও শুনেছি।
0: ঠিকই বলেছেন। আবার এক এক স্থানের অনসেনের পানির বৈশিষ্ট্য, বর্ণ, গন্ধ আর অনুভূতি এক এক রকম। বলা হয়ে থাকে অধিকাংশ হট স্প্রিংয়েরই নিরাময়ী ভূমিকা রয়েছে, যেমন ধরুন ক্লান্তি আর অবসাদ দূর করতে এর জুড়ি নেই।
1: লোকজনের হট স্প্রিংয়ে যাওয়ার এটাই কি মূল কারণ?
0: হয়তোবা কারো কারো জন্য তাই। তবে বেশিরভাগ লোকই অনসেনগুলোতে যান পরিবার পরিজন অথবা বন্ধুবান্ধব নিয়ে বেড়াতে। জাপানি ধাঁচে সরাইখানায় থাকা, স্থানীয় খাবারের স্বাদ আস্বাদন আর দীর্ঘ সময় ধরে স্নানে মেতে থাকার মধ্য দিয়ে একসঙ্গে সময় কাটানোর এর চেয়ে ভালো উপায় আর কি হতে পারে? তো বন্ধুরা, কেমন লাগলো আজকে সহজে জাপানি ভাষা জানাবেন কিন্তু।
1: আগামী আসরেও সঙ্গে থাকবেন আশা করি।